সালাম আলাইকুম মামু সিং এর টুলু তো সালাম মামু বিয়া রাখলি সালাম আলাইকুম মামু টুলু তো সালাম জ সনাদ বটগ্রাম না সনাডের মন না